মিখান্তাগা খাবার ফেতরেগেন দিমো রাষ্ট্রে গে আংহেনুম গে বায়াকু বনে ফুয়ে আল আজিজ গে আংহেনুম একামলে গে আলো কুজ্জা গে কিবেন নোব্যাখান থাকুন এদে নিয়ে হামাকাশরম একামলে গে হিবানি একুজ্জা গে লোবিম ফুরিফায় হামাকাশরম একামলে গে ওয়া খামাত্তিমাম্মেন দেখেনি বায়াম বেগম বা ফুরেদমে গে

0: 款。
1: هذا كله خبرت أولم في الواد ما تكامل ده سألوا من جت تيم سعيد أمي قول على نه السلام عليكم سعيد.
2: وعليكم السلام.
1: ما أدري هدونا كيدن سعيد.
2: ما أدري.
1: كم أتوفاها كله خبرت هكى.
2: هذا راجع كله مثلاً فاها كله مهم خبرت كبار لاروا ميار كوريا دا ريجنال فوتبول مباراة توجه إيه اسمعني مهم ومجد تكى كله فا إيه Mubara tu kalau nampun metode tering, bodam bipag, bagian dia. Alifal, mahi bodoh wa kaf pura, wada kuri macam central dia, macam central dia ka south dia ku, mihar kasuar nuan north dia ku cerita ni kang mani di tu bodaf. Pura iye kuri macam kamyap ko dia ku kamyap kuri ma kat ka pura, mesti deren sunadom mahi bodoh badi ko. Point awal tu pada ada juga dia point taki juga hura grup ke banaya ga, mi grup de banaya grup bodu nanti up point taki grup bodu, iya mi tu ada kalau kalau match dan sunda nampul grup bodu ni match kami, kofa mi tu nanti team banaya ga half point taki ga hatar point taki ga mahi bodu awal ke full ke nanti, then iya kalau anem match ki iya Kurang mi damage, then mi damages mi betimas mi nisbah money central di kawasan central di four mesti kadai fokus ke evan hora team, tapi mi ada juga qualification qualify dengan tani. Mihatna Made region, adi demonstrations promovara, elak Made region number mi kuriya di disporu mi qualification berakoni. Then North League me wala korani di to team then me aki ga mu fa ko dana ini go bakute adare go bakute bani PSN ke world cup yas of this coverage that's me go launch ko fa me ha ke world cup for mubara me grasil mataka to the ba kar analyst ke team ka adi me aki ga the ba kar present ung macha ek do team PSM moment ya kalau ada apa di mana, jika World Cup agul ini, tafat gina show saya gina ini kama misal laga PSM bani tafat apa, ni tarik us mungkin hidup di mana World Cup pelar ber, pertama pelar ke apa, kalau hidup ni faham kali, orang kira berapa ni orang rafu edan ni media net ke bill nudi kita mungkin Mie haru ke, mie kuda da World Cup pertama baru, macam tu. Televisyen modis, macam tu media neto hilal balal muka susut, jadi genda. Adi mie akika salis agam bar kura mie mubara tu ka mie faru mie World Cup apa tu ke macam ni mie salis agam bayar mie akika. Emak mie emak syawuri emak kina bayar ke bayar itu bebe emak four kata World Cup. Bagian tangan kau ni pada ni. Dan ni arki ka World Cup football mubarak di bawah ini dekku ma, nota mubarak for kita kurma PSM ramon dah masuk kata keluar pasir mehafal kau ni barap pada tawari kofa. Adi mubarak for itu lagi kita kurma deka di bawah ini na arki ka itu masuk kita ke kore gen tangan kau ma. Efe modis ke right tawari ke spah kore biadi. Mi mula diwehina dibagian dia adia kota dari kani super kopa. Demi hari kuriya da junior sport mubarak tu ka rati junior sport mubarak tu ka semi ke fahu jaga teramat sekolah nong kau diruka gua ada sekolah balik ko kalafa sekolah mana semi ke jaga kasar kopa. Adi memu ke bawit mana tu Nepal berada Kathmandu ke fese. Kawa Wali Mubara tu ka wadah pura raja ka anjim gaumi team gaumi wadi team ilan kore habar ki wes pakun da khabar ta jiba kar kurun terina zuan kurun terina ki ga mi team nepada mi forani rakaru ka mi abe ka ki ga nambari gaumu ngamu ke ummi tu ka then kulur habar tu ka terin berduni kulur habar tu ka terin habar pakun de habar ki raja ke warak ginade ke raya tu ব্রাজিল সাপোর্ট করে ব্রাজিল নেমা বোর্ড তো নুন তো মি
1: ফেসমগে নোহম ফসান অর্গুনমগে নোহ গোরে মে ফহকে খবর তক সুরখি তক বালালার দিবে এফ এম এওয়ার্ডস হাফলা বেবে খবর এম এন ডি এফ কে প্লেন গে সাবাবুং বেয়ার গে টিম ড্রাইভারুং হোদাম ফসে বিকমা এম এন ডি এফ উম বিদালবে খবর বেসে বে ইতর বালালার ওয়াগং ইতর কুরং উলুনু দে মিলেন বরে গেন সিঙ্গিরেট আতলাগে খবর কা মাল দতুর কুরি লঞ্চ ফলাগেন গুস আডিয়া দিয়া খবর দেবে তি মিনহটন গ্র্যান্ড মিয়াহার ফহকল হুলওয়ানি হুঙ্গুরামাগে সাবাবুন দুনিয়াগে ইক্তিসোদা ফান সার্ভিস বিলিয়ন ডলার গে গেল্লুন লেবুন কামা বেয়ার দুনিয়াগে খবর
0: হুঙ্গু বায়াদান মিহার নো হতে মিনো ফাহকলে সুরক্ষিত হুতরেগা আতল কাউন্সিল তাকা হিরিমারদু কাউন্সিল ওয়ালি ওয়াহক দেন হাইকোর্ট কে নিমুং আমর গে দায়রা ওলি ইতর সওয়াল তক মিসরু হি দশন লি ফা সওয়াল এ আর্টিকল তেন রাইস কে মালি বায়াং আম কুরে বি খবর কেলন ড্রাইভার অন লোকেট কুরি হো হলা গে ফুন ফিনা গে কম ইন খবর বিস ফা হা কল্লে বে গে তো
1: মাগুতনু হপালালান মিনু গরে মে ফগে সুরখি তো গে তরেগা জেএসসি গে নাবরাইস ইয়াজমিদ ইস্তিফাতে বি খবর অপারেশন তিং গাডির হেদে কমশা জামানি ওয়াসিলাত বেনু কুর কমা এমএনডি এফম বনি খবর দেমতি বান্দুগা হরি মি হক এডমিট কোফা বানি কোফিলি হোদি ফাস্তো আসফাহু সিহাত জামিয়াগে হাদ্দি হনোওয়ানা ওয়ার্ল্ড অ্যাসেম্বলি ফেশি খবর ওয়েস এব নাবরাইস কে মালি বায়াম ওয়েস আম কুরে বি খবর দেমতি কাণ্ডুবি হুরিহা দিবেহি দরবারুন সালামে কো মাল গেনা খবর রাইস মুইজগে মালি বায়াম আম কুরে বি খবর আড্ডু মিদু আদি হুলুদু কাউন্সিল গে ইদারা উফদ্দা অনিগন্ড বদল গেনা খবর খা আতুল কাউন্সিল তাকা হিরমরদু কাউন্সিল উওয়াল খবর দেন ইতুর ধর্মবন্তে আইজে মেচকা লেজার সার্জারি গে খিদমে ফেশি খবর
0: অগুন বালালানং দহরু নোহ মিনো ফাহা কলবেস রহিত হুতরেগ কেল্লুন হাতর ড্রাইভারুং গ্যাশিগন হোহলাইন ফেনিজকম বুনা হাবর দেন রাইস মুইজুগ একাউন্ট তো গায়ক পয়েন্ট আশে মিলিয়ন রুফিয়া মিয়াহরু নিম কুরিং মিবেরিকম বাদল কুরআন কম কুরি রাইস নাশিদ বিদালুই হাবর দেন জিসি গোনাগ মানজর বিকুমগ তোহমত এলে মিহা দুওয়ানি কম বরকা ফলাগিন দি ওয়াতনি খিদমত বেভরিং আ লোচকম খবর ফাহকল এ মিহাসা বাগুমেন দেন নোস্তোক বেস নিমালা প্রোগ্রাম মুসমি নিমালানি
1: মেদিক প্রোগ্রাম গড়গুন মে বাহ দক্কাল মায়াগন মাদো কি লোকাল রশু কাউন্সিল তাকা সিটি কাউন্সিল তাকু রশু গে তরক্কিয়া কুরিয়ার মা কুরে বিদান কাম কাম কি কো বাহি এ বাইরো ডেন নই হুরি হাবে ফন আনি কা সম শুকরিয়া আর সওয়ালাম বা মগুত কোলে হে দ কোলে বিয়ারগুন মে গে হুন তেরে নবেস বার বড় শুকরিয়া মেদিক প্রোগ্রাম উফেদি সামিয়া প্রোগ্রাম কুরে গেন্দে উম গামিয়েদু প্রোডিউসার কি নাজহাত রশিদ আরগুন মে গে অন্য অপারেটর কি মিয়েদু সুদা প্রোগ্রাম মে হুশারাদনি আরগুন জিনাত
0: আদি আরগুন নসরুল্লাহ হুরি হাবে ফন বাজ ভেরি উফাভেরি দোহাকাং এদে ওয়াসসালামু আলাইকুম।

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: দিবেহিরাজ্যগড়ু বারগড়ি হামিনেট গমিগেনেস্তেনি মেতকে মেন্দুরু নামাজ ওগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

ইহুম ইউসুফ গে ফান কতল কল্লাশ নুয়াতা দুরু বিমক একলে ফান ইল্লাশ এরুন তিয় ব্যা মিহুম গে বাপ্পা গে হেকাম তিয় ব্যা মিহুন নং এখানে লিবে নেতে আদি এ ফ তিয় ব্যা মিহুন থাউবাবে সলেহ রঙালু বয়কম গা বানিয়ে

হরে মেঙ্গে বাপ্পায় ইউসুগে ফানা মেদু খালে ফান তুমাম্মেন নং ইতবার নু করবনি কিবে তোয় হামা কশরম তিমাম্মেনি এ খালে ফানং হেও এ দে বয় কি ময়।

নুবায় আমলায় হুতুরুকাম বড়ু ফাফা দুরকুরগ মাঠাকে হাম কাশরুম একলে ফানু অনি তিমান রসকলাগে খেয়ার কুরগ দি আলঙ্গে তেরেন নে।

মিখান্তাগা খাবার ফেতরে গেন দিমো রাস্তের গে আংহেনুম গে বায়াকু বনে ফুয়ে আল আজিজ গে আংহেনুম একামলে গে আলো কুজ্জা গে কিবেন নোব্যা খান্তাক এদে নিয়ে হামা কাশরম একামলে গে হিবানি একুজ্জাগ লোবিম ফুরিফাই হামা কাশরম একামলে গে ওয়া খামাত্তিমাম্মিন দেখেনি বায়াম বেগম বা ফুরেদুমে গে

আমলত কবুল করে বিনা বিফাবানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 ওয়ান আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়ে কিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায় কুগা আলকান কুরমাশে হাম এ সূরত গে সাদওয়ান আয়াত গা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিফ একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশিফ আদি সুমার সূরত গা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গ কিবায় দিন খালাস করা ওয়া একলাঙ্গে কিবায় আলকান করা ওয়াশিফ ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদকাতকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গাহেদমং অঙ্গওয়া আল বাইনা সূরতকে ফসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুন আমর নুয়েব কিয়ামত দওহুন আল্লাহ পদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হেও আমল কুরমাং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুকা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামি হুম করে কমে মি হকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কমে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে

0: قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس عند الله منزلة يوم القيامة من تركه الناس اتقاء شره رواه البخاري
1: মানে মায় নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তাকুম করে কিয়ামত দুয়াহু আল্লাহকে হযরতুগা এম্মে নুবা মিহাকি এনাগে নুবা নুলাফা কামাব্বিরুম এমিহাকা মিস্তাকুন দুরহেলি ওয়েফাওয়া মিহাই
2: মি দিবেনাচে গাডু দিবেনাচে গাডু হগড়ি 7 মিনিট কম গেনস্তেনি মিরেগে মাগরিব নামাজ গুতুগে বঙ্গিয়া বঙ্গিতো
3: আল্লাহু আকবার আল্লাহ

0: একাগত ফ্রেন্ড দাঁড়ানে আদিনে মানে শেডিউল করে ফে ক্যারেক্টার রোল কুলে কাস প্রজেক্ট
1: আজ সুনাড় কাম আগে ইঙ্গে তো বেয়ার বাহ দেখেন না মেসমে হা
0: প্রোগ্রাম বাগু তো
1: হেমে হেমে মা নিম্মা দা রবি আর মি তি হে দকল দে এক গডি রহিয়ন মে মা গিনে রবি হেনে মেসমে তো বরগিন বাহতকে রবি গে এম মে কোডের গান্দান তাকা কি গেতরে গে আদি মদর সি হা আতা আদি মি ফিল্মি দায়রা বদে উন গত আদি মি কাহল বরগিন বাহত কাণ না মে দাকা দেন উম্মীদ করানি আর মে গে হুন তেরি না বস বর কম দি আ মা বাগু কল কা বেগেন দান কম আদি সফার রবি আর মে না কে মি বেয়ার ডান তি বর বর শুকর দান
0: বর বর শুকর দাওত
1: আদমিহাস প্রোগ্রাম নিম্মা দাহন বাকি বেদানে মিল বাকি বেদানে বিবরণ হিগ্যাম লাভে ইয়ে তো এই হিস সিহেনি নাম এস কম লাভে হিতা বেহে লাভে আর মে গেনেস দেয়নি তিবে ফোন বর কমদান লাভে কম উম্মেদ মির প্রোগ্রাম প্রোডিউসার কি আলিয়া তিবে ফোন প্রোগ্রাম গেড়েতনু মি আর মে টেকনিক্যাল হিতরে গত মাসে করে শাই হা তিবে ফোন আমি প্রোগ্রাম মি হুশালা দিন আর রমিস এম আবে ফোন বর উফাবরিকমা বাজির কম দুন আন আঙ্গার দু গ্রেস তিবে ফোন আ তারিখ এক বদলম উম্মেদ মে হসাম বাকি লানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب رواه أبو داود
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরেভিয়ে তিয়বা মিহুন হাসাদ বেরিকম বিরুয়েতিবে একমা দুরহেলি ওয়াশে ফহে হাম কাশবরুন আলিফান দারুকা আন্দা হুসকুল্লাহ হাসাদ বেরিকং হে কন্তত্তাকা হুসকুল্লাই
2: ಮೀ ದಿವಿರಾಜ್ಯಗೆ ಅಡು ದಿವಿರಾಜ್ಯಗಳು ಹತರುಗಡಿ ತಿರೀಸ್ ಫಸ್ಟ್ ಮಿನಿಟ್ ಗಮಿಗೆ ನೆಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಫತಿಸ್ ನಮಾದೊಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹು